আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্র স্যার রিলে কে গে থে পুয়ার আঞ্চলিক বাতরি ফ্রিকোয়েন্সি মডুলেশন 100.2 মেগা হার্টস পর ইয়ে আকাশবাণী কা হাফলং কেন্দ্র হ্যাঁ শ্রোতাও চলিয়ে অব হম শুরু করতে হ্যাঁ স্থানীয় ভাষাও কে কার্যক্রম আর সবসে পহলে ইস কার্যক্রম কে তহত হম সুনেঙ্গে খেলমা কার্যক্রম মে জন এলিজার লুঙ্গো আর উনকে সাথিও কে গায়ে কুছ খেলমা ভক্তি গীত